সেল কার্বিনস্কো পিচ নাঝাওয়ান নেচুয়েল নেতাজি স্টেডিয়াম মে পার্টিসিপেন্ট নহ রিপোর্ট নেই গাম মেইন গেট গাম নেতাজি স্টেডিয়াম ই দা ফুল কেন্দ্র রং দি তলা পুহ ইপসিনা তা আলাং জুন জিঙেট তনেট কেনায় তা ফুল ইন মিনে গ্রুপস দ ওয়ে নু মে তহ লো নু নকে তরে হাজ ইলেন নকে তিনে ইনরে নংলক ইংম ফিট ইন্ডিয়া পোর্টাল https সিমিকোলন ডবল স্ল্যাশ ফিট ইন্ডিয়া gov.in / World Bicycle Day ve nyunang yin min mem participant ten langin ja na hamul tuan ingam cycle rally na huluran ta nup cycle re talin ngin kanah ngin re cycle ren re ngam directory na ho ten hi ay tamarong aku ngi panam re ay kit re ay in ngi rally mi join ta fitness kolo আনমিন গাম আলা হি নি অবেয়ারনেস নি আলাং সাইক্লিং নে হিনো তঙাম রং হি নকব লামকতি গাম ডাইরেক্টরেট অফ স্পোর্টস এন্ড ইউথ অফেয়ার্স এন্ড গিমিন কাথলোন হি গাম আন্ডামান নিকোবার স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন না হাভিয়েল লরান কিনে ক্যান মিনে মিনাম ইংম ডিস্ট্রিক্ট হেক স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ না কন্টাক্ট মিনে মিনাম নে শ্রী বিজয়পুরম গাম সৌথ আন্ডামান ওপেন ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ইব তিনফুল আলাংো জুন জিঙেট সেল ইব হিনেবরে আলাংো জুন জিঙেট তনেট কেনায় তা ফুল গাম লাস্টেট মিনে এন্ড্রিস গাম মিনাম না ইব তিন আলাংো জুন জিঙেট তনেট কেনায় তা ফুল মিহ এ কন্টেক্ট গাম নম্বর 9434280768 গাম ওপেন স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ না ইব তেট আনায় হেক সেল ইপ্ত নেট আনাই লু আলাং জুন চিঙেট কিনে কেন তনেট কইনেট আনাই তাফুল গাম লাস্ট স্ট্রিট এন্ড্রিস না ইপ তমাজুত্রসিয়ান আলাং জুন চিঙেট তনেট কইনেট আনাই তাফুল ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ না ইপ্ত লুসিয়ান হেক সেল ইপ ত ফ্যানসিয়ান আলাং জুন চিঙেট তনেট কইনেট আনাই তাফুল গাম লাস্ট স্ট্রিট এন্ড্রিস না ইপ্ত নেট সিন আলাং জুন চিঙেট তনেট কইনেট আনাই তাফুল মি ও কন্টেক্ট গাম নম্বর 9933277452 গামতৎ কিনহ তু সানুক্তরে কুমরা হেক তহুলরন তকিন রক হেক তঙাম তকালি কুফত নেই তেন আনায় হেক তানে আনায় কিলোমিটার পার হাওয়ার্স রকেন হাঁয়া লুয়ারন আন ইন্দ্রি নে ইনমিনে তহিং নেট কামগুক নে ইং আন্ডামান এন্ড নিকোবার আইল্যান্ড নেলুকু ইং তঙা মূসা কাম রানে আলাং জুন জিঙেত সেল ইপ্ত তাফুল আলাং জুন জিঙেত গাম কুমলে রান গাম কুফত নচু ত ফ্যান আনায় হেক তানে আনায় কিলোমিটার পার আওয়ার্স সু তুইন মেকা মেকা নেয়ক নিন এল গাম্মাই তকু তৎ লানং গাম্মাই ইন্দ্রে নে ইং আন্ডামান এন্ড নিকোবার কোস্ট সেল ইপ্ত ফ্যান আলাং জুন জিঙেত লামকতি গাম ডাইরেক্টরেট অফ ডিসাস্টার ম্যানেজমেন্ট এন গি মিনকা তলোন হি হেক ইনসিন হাংরা নে মাহাবত করে জুং নেলক এলহয় নে কুন বানাম হি এম ই ছলি বয় চু মায়াবন্দর দ টিকলিপুর ইবলিনুয় আলাং চিঙেত ইদ সাটকেন্দ্র দেবহি নেলক নে ফিনিক্স পে চারটি গাছ হাওয়ান মিন ইফিনে না আলাং চিঙেত ইদ সাটকেন্দ্র দেবহি নর আং টিকলিপুর সেক মায়াবন্দর আনমিন এল তালা করে ন জুশ্রী বিজয়পুরম এম ই সেন্টিনেল আসুন গেন রে নু লিডিল আন্ডামান ইভুরে ইদ সাটকেন্দ্র দেবহি নলক নেহেডু ওয়াফ গাছ হাওয়ান মিন ইভে অং সকাম ইত হেভরকেন্দ্র তাহতম নরাং লিডিল আন্ডামান নজুশ্রী বিজয়পুরম সিন্ধু চুনানকৃত ক্যাম্বল বে ইভুরেজ ইতমাজত্রকেন্দ্র দেবহি নলক নেহেডু ওয়াফ গাছ হাওয়ান মিন ইফিনে ন আলাং চিঙেট ইত হেভরকেন্দ্র দেবহি নরাং ক্যাম্বল বে সেক ননকৃ আনমিন এল দালক র নজুশ্রী বিজয়পুরম এম ই কালীঘাট চু লিডিল আনমান তকা নিকোবার ইফিনে না আলাং চিঙেট ইদ সাটকেন্দ্র দেবহি নলক নেহেডু ওয়াফ গাছ হাওয়ান মিন ইব তিন আলাং চিঙেট ইদ ফেন কেন্দ্র দলাহারাব নরাং কার নিকোবার সেক লিডিল আন্ডামান আনমিন এল দালক র নজুশ্রী বিজয়পুরম এম ই কালীঘাট চু লিডিল আন্ডামান তকা নিকোবার ইব দেবর আলাং চিঙেট ইদ সাটকেন্দ্র দেবহি নলক নেহেডু ওয়াফ গাছ হাওয়ান মিন ইপ্ত মজুদ্র আলাং চিঙেট ইত নেটসিন কেন সকাম নারাঙ্কা।

মিডিয়াম ওয়েভ 438.6 মিটার, অর্থাৎ 684 কিলোহার্টসে এটি আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বাংলা যুববাণীর আসরে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত।

স্বামী বিবেকানন্দের বাণীতে উনি বলেছেন, একটি আদর্শ গ্রহণ করো, সেই আদর্শকেই জীবনের ধ্যান জ্ঞান করে তোলো, যা নিজেকে আত্মবিশ্বাস, কর্ম ও মানব সেবার আদর্শ করে যুব সমাজকে জাগিয়ে তুলতে পারবে। ওঠো, জাগো, লক্ষ্য অর্জন করে জীবনের পথে এগিয়ে চলাই শ্রেয় বলে মনে করেছিলেন।

0: আজকে শুনে নেব একটি ছোট্ট সাক্ষাৎকার।
1: খেলাধুলা শুধু শরীর চর্চা নয়, এটি মানুষের মন শৃঙ্খলা ও আত্মবিশ্বাস করে তোলার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকে আমি পেয়ে গেছি 22nd ইন্টারন্যাশনাল ওকিনাওয়া গোজিপিও ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সদস্য সুদীক্ষা দাসকে। নমস্কার সুদীক্ষা।
2: নমস্কার ম্যাম।
1: প্রথমেই তোমাকে কিছু আজকের সাক্ষাৎকারের জন্য প্রথমেই তোমাকে জানাবো সাধুবাদ। তোমাকে প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা তোমাদের এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য। তোমাকে এবং তোমার টিমকে অনেক শুভেচ্ছা জানাই। সুদীক্ষা, তোমার পরিচয়টা একটু দাও ছোট করে। তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো?

0: আর আমার নাম সুদীক্ষা দাস, আমি ক্লাস 11-তে পড়ি। আমার স্কুল হলো মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল।
1: আচ্ছা, তুমি এই ক্যারাটে যে শিখছো, কত বছর হলো শিখছো?
0: 10 ইয়ার্স।
1: 10 ইয়ার্স ক্যারাটে শিখছো। তোমার ক্যারাটে শুরু শেখা কিভাবে হলো?
0: আমি যে আমার ছোটবেলা থেকে, যখন আমার 5 বছর হয়েছে তখন থেকেই আমি মার্শাল আর্ট করছিলাম।
1: আচ্ছা,
0: তো আমি যখন রঙ্গতে ছিলাম তখন আমাকে শেখাতেন বিনোদ জোন স্যার। ওর পরে বাবার ট্রান্সফার হয়ে গেছে, এখন আমরা শিফট হয়ে গেছি পোর্টব্লেয়ারে, শ্রী বিজয়পুরমে। আরেকবার জয়েন করেছি নিউলি। এই জায়গার কোচের নাম আছে MS মুরগান শিয়ান, লোক অর্জুন সেনসাই, মানি সেনসাই।
1: সুদীক্ষা, তুমি ক্যারাটের ভাগগুলো যদি আমাকে একটু বলো তাহলে খুব ভালো হয়।
0: ক্যারাটের 2টা ভাগ আছে, কুমিটে আর কাতা।
1: আচ্ছা, তা দুটো ভাগের মধ্যে কোনটা বেশি পছন্দ তোমার?
0: আমার দোনোটাই পছন্দ, কিন্তু ক্যারাটের ফাইটিং, যেটা ফাইটিংয়ে ওটাতে আমার আপনা ফাইটিং স্কিলস দেখাতে পারি, আর
1: কোনটায় ফাইটিং হয়?
0: কুমিটেতে ফাইটিং স্কিলস দেখানোর সুযোগ আছে, এর জন্য সেটা বেশি প্রিয় আমার।
1: আচ্ছা আচ্ছা, চ্যাম্পিয়নশিপের জন্য কিভাবে প্রিপারেশন নাও তোমরা?
0: নিয়মিত রেগুলার প্র্যাকটিস, ফিটনেস ট্রেনিং, প্রপার ডায়েট এবং মেন্টাল ফোকাস, এগুলো রাখার চেষ্টা করি।
1: আচ্ছা, যেমন ম্যাচের আগে নার্ভাস লাগে কি তোমাদের?
0: হ্যাঁ, কখনো কখনো, কিন্তু যখন কোচ এত মোটিভেশন, এত কনফিডেন্স দিয়ে দেয় তো আর লাগে না।
1: আচ্ছা, চ্যাম্পিয়নশিপ জেতার পর তোমার কেমন অনুভূতি হয়েছিল?
0: চ্যাম্পিয়নশিপ জেতার পরে খুব গর্ব হয়, খুব খুশিও লাগে। যখন আমরা আমাদের পরিবারের ভাবি কি এরা অনেক খুশি হবে, যখন আমরা কোচের দিকে তাকাই ওরা অনেক খুশি দেখায়, তো আরও ভালো লাগে আমার।
1: আচ্ছা, কোচ আর পরিবারের জন্য তোমার বেশি খুশি লেগেছে।
0: হ্যাঁ,
1: তো পড়াশোনা ও ক্যারাটে কিভাবে একসাথে ম্যানেজ করো?
0: আমাদের একটা ফিক্সড টাইম আছে, যখন আমরা কোনো কম্পিটিশন হয় না তখন আমি সকালবেলা উঠি, উঠে পড়াশুনো করি, স্কুল যাই, স্কুল দিয়ে এসে আবার প্র্যাকটিসে চলে যাই। যখন আমাদের কিছু টুর্নামেন্ট থাকে তখন সকাল 2 টাইম প্র্যাকটিস হয়, সকাল বিকাল। তো সকালে আমি একটু বেশি জলদি উঠি, পড়াশুনো করি, ওরপরে ট্রেনিংয়ে যাই
1: আচ্ছা, তাড়াতাড়ি ওঠো মানে কটায় উঠছো?
0: 4:30, এক
1: পড়াশোনা
0: ঘন্টা
1: করো
0: ওরপরে 6টা থেকে 12টা অব্দি ওই জায়গা, আবার ঘরে
1: ছটা
0: এসে,
1: থেকে 12টা অবধি তোমাদের প্র্যাকটিস চলে?
0: হ্যাঁ, ওরপরে
1: আচ্ছা,
0: বাড়ি এসে অল্প একটু রেস্ট করি, ওরপরে আবার পড়াশোনা করি।
1: এখন তো সামার
0: হ্যাঁ,
1: ভ্যাকেশন,
0: এখন তো সামার
1: এখন
0: ভেকেশন।
1: সেটা হচ্ছে, আর স্কুল টাইমে তখন?
0: স্কুল টাইমে সকালবেলা আমি 5টার সময় উঠি, ও 1 ঘন্টা 2 ঘন্টা পড়ি, ওরপরে রেডি হয়ে স্কুল চলে যাই।
1: মানে তোমার কথাগুলো শুনে আমাদের ছোটবেলা মনে পড়ে যাচ্ছে, যে আমরাও বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকি, যুক্ত ছিলাম। তোমার থেকে কিছুক্ষণ আগে শুনছিলাম যে তুমি অনেক কটা খেলার সাথে যুক্ত, তো তুমি কি কি প্র্যাকটিস করো এখন? ক্যারাটে ছাড়া তুমি আর কি কি খেলার সাথে যুক্ত?
0: আমি এখন সাইক্লিংটা একটু করি, এখন আমি ড্রয়িং করি, আমি ডান্স ক্লাসও যাই, আমি সাইক্লিংও যাই, এগুলোই আমার মনকে অনেক ভালো রাখে।
1: তুমি ভালো থাকো, এটাই আমাদের শুভেচ্ছা। সুদীক্ষা, ক্যারাটে তোমার জীবনে কি পরিবর্তন এনেছে?
0: ক্যারাটে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন এনেছে, যেরকম ডিসিপ্লিন, কনফিডেন্স আর মেন্টাল স্ট্রংও হয়েছি আমি অনেক।
1: আচ্ছা, তোমার সবচেয়ে বড় ইন্সপিরেশন কে?
0: সব থেকে বড় ইন্সপিরেশন হচ্ছে আমার বাবা। আমার বাবা সকাল থেকে বিকাল অবধি আমার সাথে, আমার পাশে থাকবে, আমাকে সব কম্পিটিশনে পাঠায়, আর সকাল ভোর অবধি আমাকে মেহনত করায়। যদি আমি সকালে না উঠি তাও আমাকে জবরদস্তি উঠিয়ে নিয়ে যায়। আর আমার মাও অনেক ভালো, যখন আমি কম্পিটিশন যাওয়ার ইচ্ছা হলে মা আমাকেও পাঠায় বাবাকে বলে। আমার সেকেন্ড ইন্সপিরেশন আছে আমাদের, আমার কোচ। ওরপরে আমি আরও ইন্সপায়ার হই কি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের দেখে।
1: তোমার ভবিষ্যতের লক্ষ্য কী?
0: আমার ভবিষ্যতের লক্ষ্যই একটাই, কি আমি

0: ইন্টারন্যাশনাল গিয়ে ভালো করে খেলে অনেকগুলি মেডাল এনে ইন্ডিয়ার নাম উজ্জ্বল করি, ইন্ডিয়ার মধ্যে আন্দামানের নামও উজ্জ্বল করি।
1: সুদীক্ষা, তোমার ঝুলিতে যতগুলো মেডেল আছে বা তুমি যতগুলো চ্যাম্পিয়নশিপে অ্যাটেন্ড করেছো, সেগুলো যদি আমাদেরকে একটু জানাও।
0: হ্যাঁ, অবশ্যই জানাবো। আমি 5 বার ন্যাশনাল গিয়েছি, 1 বার ইন্টারন্যাশনাল, আর 2 বার সাউথ জোনে, আর 3 বার স্টেট চ্যাম্পিয়নশিপ।
1: আচ্ছা, সেটা কোথায় কোথায় হয়েছে?
0: সেটা ফার্স্ট যখন আমি গিয়েছিলাম আন্দামান থেকে ইন্ডিয়াতে, আমি মহারাষ্ট্রতে গেছিলাম, আর আমি 2 বার তামিলনাড়ু তিরুচিতেই খেলেছি, আর 1 বার ছত্তিশগড়ও গেছি, আর গুজরাট। আর ফার্স্ট টাইম এটা আমার কারাটে চ্যাম্পিয়নশিপ। মহারাষ্ট্রতে যেটা আছে সেটা হলো স্কোয়ার চ্যাম্পিয়নশিপ, আর বাকিগুলো হলো পিঞ্চাক চ্যাম্পিয়নশিপ। লেকিন এই প্রথমবার যে আমি মালয়েশিয়াতে গেছিলাম, সেটা আমার ফার্স্ট কারাটে চ্যাম্পিয়নশিপ।
1: তুমি যে মালয়েশিয়াতে গেছো,

0: আমি 5 বার ন্যাশনাল গিয়েছি, 1 বার ইন্টারন্যাশনাল, আর 2 বার সাউথ জোনে, আর 3 বার স্টেট চ্যাম্পিয়নশিপ।
1: আচ্ছা, সেটা কোথায় কোথায় হয়েছে?
0: সেটা ফার্স্ট যখন আমি গিয়েছিলাম আন্দামান থেকে ইন্ডিয়াতে, আমি মহারাষ্ট্রতে গেছিলাম, আর আমি 2 বার তামিলনাড়ু তিরুচিতেই খেলেছি, আর 1 বার ছত্তিশগড়ও গেছি, আর গুজরাট। আর ফার্স্ট টাইম এটা আমার কারাটে চ্যাম্পিয়নশিপ। মহারাষ্ট্রতে যেটা আছে সেটা হলো স্কোয়ার চ্যাম্পিয়নশিপ, আর বাকিগুলো হলো পিনচাক চ্যাম্পিয়নশিপ। লেকিন এই প্রথমবার যে আমি মালয়েশিয়াতে গেছিলাম, সেটা আমার ফার্স্ট কারাটে চ্যাম্পিয়নশিপ।
1: আর তুমি যে মালয়েশিয়াতে গেছো, সেখানকার অভিজ্ঞতা কেমন?
0: মালয়েশিয়ার এক্সপিরিয়েন্সগুলো অনেক ভালো ছিল। আমি ঘোড়া প্লাস টুর্নামেন্টও অনেক ধ্যান দিয়েছি। আমি মালয়েশিয়াতে কাতারতে ব্রোঞ্জ পেয়েছি আর কুমিটেতে সিলভার, আর আমার যে কোচরা তারাও আমাকে অনেক হেল্প করেছে কি আমি এত দূর অবধি পৌঁছিয়েছি, আর আমার মা বাবা।
1: সুদীক্ষা, আরও যে চ্যাম্পিয়ন্সরা গেছিলেন অন্যান্য দেশের থেকেও, সেখানকার এক্সপিরিয়েন্স কেমন? তুমি খেলতে নেমেছো যখন তোমার অপোনেন্ট টিমের, তখন তাদের মধ্যে কি গ্রো আপ দেখেছো যেটা তোমার মধ্যে নেই, বা তোমার মধ্যে কি গ্রো আপ আছে যেটা তাদের মধ্যে নেই?
0: গ্রো আপ তো বেশি ইন্টারন্যাশনাল যা কান্ট্রি আছে তাদের মধ্যেই বেশি, কেন কি আমরা যেটা করি সেটা ঠিকই আছে ভালো, কিন্তু ওরা এত স্পিড এত ভালো করে করে, আমরা ওদের কম্পিটিশন করতে পারবো না সেরকম। কিন্তু আমি তা ওরকম ভাবিনি, আমি ভেবেছি ওদের মতন একদিন করেই দেখাবো। এর জন্য আমি ওদের মতন কীভাবে ওরা কাতা মুভ করে, কাতা হ্যান্ড স্ট্যান্ড করে, হাত হিলায়, যে সেটাগুলি দেখেই আমি এখন কারাটেতে ব্রোঞ্জ পেয়েছি।
1: বাহ, খুব ভালো। তোমার অধ্যবসায়, পরিশ্রম ও জয়ের মানসিকতা যেন যুগ যুগ ধরে থাকে। তুমি এইভাবেই এগিয়ে চলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে কথা বলে সুদীক্ষা ভীষণ ভালো লাগলো, কারণ তুমি আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে একদিন, সেটাই আশা রাখবো। কারণ তুমি যেভাবে কথাগুলো বলছো ভীষণ ইনোসেন্টলি, ক্লাস 11-তে পড়ো, আর তোমার মধ্যে ভীষণ ইনোসেন্টলি ম্যাটারটা রয়েছে। তোমার শ্রোতা, আমাদের যে শ্রোতা বন্ধুরা এবং তোমার যারা বন্ধুরা আজকে শুনছে এই সাক্ষাৎকার, তাদেরকে তুমি কি বলতে চাও?
0: আমি এটাই বলবো কি ফিটনেস অনেক বেশি দরকার আছে আমাদের বডির জন্য। এই এই যে জেনারেশনটা এটা অনেক খতরনাক, কেন কি এটাতে ইনফেকশন ডিজিজ বেশি করে হতে পারে, এর জন্য বডিটা ফিট রাখা অনেক খুব জরুরি। আমি এটাই আশা করছি কি সবাই আপনার বাড়িতে সবাই যেন ফিট থাকে,
1: বাড়ির খাবার খায়,
0: বাড়ির খাবার খায়।
1: বাইরের খাবারটা কম খেলে ভালো, তাই তো?
0: হ্যাঁ,
1: প্রচুর পরিমাণে ফল সবজি এগুলো তো খেতে হবে,
0: ড্রাই ফ্রুটস।
1: স্বাস্থ্যের জন্য ভীষণভাবে দরকার।
0: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ সুদীক্ষা তোমাকে এখানে আসার জন্য, অনেক শুভেচ্ছা, এগিয়ে চলো তুমি জীবনের লক্ষ্যে।
0: ধন্যবাদ।

মানুষের অন্তরের শক্তি স্বপ্ন এগিয়ে চলার প্রেরণার কথা আমাদের বারবার মনে করিয়ে দেয়, মন ছুঁয়ে যায় কিছু সঙ্গীতের মাধ্যমে। আজকের গানের আসরে প্রথম শিল্পী লোপামুদ্রা মিত্র, তার কণ্ঠে শুনে নেব এই গানটি।

0: বাংলা মানেই হৃদয়ের কথা, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো স্বপ্নের রঙে রাঙানো অনুভূতি। সেই অনুভূতির প্রকাশ নিয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কবিতাটি শুনে নেব।
1: মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূর পক্ষী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পক্ষী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূর পক্ষী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। আমি বললাম, দেখেও এসেছি যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূর পক্ষী।

0: কে চুমুয়ে চুমুয়ে তাকে ভরিয়ে তুলব। সে তার 4 বছরের দাদা রোরোবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ? মাত্র 2 শব্দ, 2 ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করল, অ্যাপ্লাই করেছ আমার জন্য? তুমি অ্যাপ্লাই করেছ? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভিতর, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর পঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূর পঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি?
1: সুরের কোনো ভাষা নেই, তবুও সে সকল ভাষার ঊর্ধ্বে গিয়ে মানুষের হৃদয়কে এক সূত্রে বেঁধে রাখে। সেই সুরের বন্ধনে আবদ্ধ হয়ে শুনব একটি মনোমুগ্ধকর গান সুমন চ্যাটার্জির কণ্ঠে।

সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হল ভোর। মানুষ বলল দূত, তোর যুক্তিটা অদ্ভুত, আমরা ছিলাম বলেই দিলাম সূর্য নামটা তোর, সূর্য নামটা তোর। আকাশ বলল থাক, ওই উঠকো তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। আকাশ বলল থাক, ওই উঠকো তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। মানুষ বলল বটে, শুধু মিথ্যে কথাই রটে, মানুষ জাগবে তবেই কাটবে অন্ধকারের ঘোর, অন্ধকারের ঘোর। সময় বলল না, আমি কিছুই মানছি না, ভোর আমার হাতেই বাঁধা। সময় বলল না, আমি কিছুই মানছি না, ভোর

0: মানুষ বলল বেশ হোক ঝগড়া ঝাটির শেষ, মানুষ বলল বেশ হোক ঝগড়া ঝাটির শেষ, আয় বুকের হাপরে সুবাতাস ভরে, আয় বুকের হাপরে সুবাতাস ভরে, ভোরকেই করি সঙ্গী।
1: আজকের দিনটির বিশেষ গুরুত্ব, আজ পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে এই দিনটি পালিত হয় দুধের পুষ্টিকর ও সুস্থ জীবনে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। দুধ ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ও খনিজের এক গুরুত্বপূর্ণ উৎস, যা শিশু থেকে বয়স্ক সকলের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আসুন আজকের দিনে আমরা পুষ্টিকর খাদ্যাভ্যাস করে তোলা অঙ্গীকার করি, সুস্থ সমাজ গঠনে দুগ্ধজাত খাদ্যের গুরুত্বকে আরও বেশি করে উপলব্ধি করি। বিশ্ব দুগ্ধ দিবসের আন্তরিক শুভেচ্ছা সকলকে। পরবর্তী গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে আপনাদের জন্য।

আমাদের বাংলা গানের ঐতিহ্য সমৃদ্ধ ও গৌরবময়, সেই ঐতিহ্যের ধারাকে বহন করে চলা একটি সুন্দর গানের মাধ্যমে আপনাদের সকলকে সেটাই শোনাতে চাই।

আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় বন্ধু সুজাতা। ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।